0: We are naked now. We don't the colors. Undressed words and voices. We are blind now. We drank the light. Swam in death. With alcohol and tobacco in our language, we testify falsely. Forgetting who we are, we plant our life on a bird and we flew again. Simply, we moved.
1: This is Zed Digital in your ear holes.
2: Soy Marlene Pacini, mexicana, escritora, poeta, artista visual, egiptóloga y psicoterapeuta. Tengo aproximadamente 20 libros publicados de diferentes géneros. Hoy quiero compartir un poema de mi libro Camino de la Oscuridad a la Luz, que está en español y que es mi más reciente publicación. El camino hacia ti pasa por mi corazón y mi alma, con el asombro de todo lo que se invoca, al filo del abismo, en el transcurrir de lo existente que se va purificando, con la oración al cielo y sus pájaros pardos, y su río de nubes y su límite de estrellas, y cuando mi voz en su levedad fluye persistente y se desdobla, en la entrelínea del poema voy tejiendo y destejiendo el tiempo de este mundo, y por cada día, con su primer y último minuto, el rastro de tu amor y de tu fuego es tatuaje que en silencio se borda sobre mi sangre, mi cuerpo y mi carne, entre el bosque de mis sueños y su abismo. De mi libro Camino de la Oscuridad a la Luz, agradezco la invitación para recitar este poema a la gran poeta y gestora cultural Zviha Peranovic. Muchas gracias. Bendiciones para todos.
1: You're listening to Zed Digital.
3: Namaskar. Ami Bharatborsho theke Jasmina Khatun. Ami amar Bangla bhasha, amar matribhasha Banglai, amar lekha kobita path kore shonacchi. Kobitar nam Potichhobi. পাশে মাতাল পানশালা, কাঠে আগুন জ্বালানো অন্ধকার রাত, শীতলতা ওরাই ওরা, আদম ও ইভির পুত্রী আমি, মুখে উজ্জ্বল হাসি, হৃদয়ে অনন্ত অপেক্ষা, অপেক্ষা দরজায় টোকা দিলাম, শীতল লোহায় আঙুলের ছাপ, ভেতরে নীরবতা, বাইরে নিথর রাত, কে আছো পরে জানি না, তবু টোকা, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের শুরু, স্থিরতাকে ফাটিয়ে দিল টোকার শব্দ, একটাই জিজ্ঞাসা, কে আছো ওপারে, কবে থেকে দাঁড়িয়ে আছি, সময় পড়ছে, পাঁচরের ভিতরে ঘড়িটা টিক টিক, হয়তো এবার দরজা খুলবে, হয়তো মজবুত কেউ দাঁড়িয়ে আছে, পলিশ করা দরজায় দেখলাম নিজের প্রতিচ্ছবি, ছোট্ট দরজাটাকে জড়িয়ে আছে ইট পাথরের কত উঁচু মাথা। নমস্কার।